কি আইনিং ইং ঠুকচুরে জি খ্যাফেলে কেনে লকলেন ছুঙ্গুপ নিমি থেনচুলা তি তুসিনে চ্যাপ গো চৌয়েন আরিং ছোকা না ছোকি লারিম না ছোক কোডে কেনে তি তুসিনে চ্যাপ গেলু লেন ছোক পিছন কয়া বিক্রম লং ইং ঠুকচুরে জি সাউনলা কি গতেঙা কি ছিরমু লেন কি লেন কি ওংসা কোট কি থিম টোসক তেমা থাকছো ছুঙ্গুপ ইন থিম থাকছো ছুঙ্গুপ নিমিয়া সুমজু তিংলা লকলেন কিতুব তদিক আইনলা থাকছো কেউ তাপ কি বিক্রম লং ইং ঠুকচুরে জি বদৌলা কি গতে সুমনে লেন কি ওং ছা তিউই কোলা আইনিং ইং ঠুকজুরে জি লকলেন কেউ ইন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি কি চিথু সখী বিদায় নিং গেচু গ্যাস সুম তুছো নংসেন গিরুয়া জবলা লাকি ছোকা জব গলগুয়া আরিং দেউ চিথু সখী ছোকদুলা ছোকচো রবিলামে সানি গোঠে তিওয়া লুনপো তিওয়া দাঙ ছোকমি তিবি পলা টো ছোক দাঙ সুংকি লাকালা ফেনচেন বজব কলা টুঙ্গো ছুঙ্গুপ সিনকুয়া ছোকদুলা সচেতক চোক কবীন্দ্র ফুলা কোটি কি গোঠিলা জৌ লাকি ছোকি থাঙিমা দিন নংলা বিধান গিরুয়া জব প্রস্তাব তেজেন লাকি সিচু জব কলা টুঙ্গো ছুঙ্গুপ চিতু সখী গঠিত গণেশ পরাজুলে কি সুংসুং তুগ্রাং কেন রাসুপা কি চিতু সখী আরিং ছোকদুলা লোনপতি দগদপি লোনখাং তেমা ছুঙ্গুপ লাকি কোলা সং খ্যানথক নঙ্গুপ সেনকুয়া দীপালারং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি কি কেন্দ্রে ছোকপি ছোকদু দীপদৌ লাকি গতেঙ্গা ছিরমো দেদুপ কনকুয়া সখী ছোকচো রবিলামি সানেকি নির্দেশ নাংসিন তাহুঙ্গুপ জাপাসং ছিরমু বনস্থলীলা গতুপ কেন্দ্রে ল্যাখুং গণঠিগলা রাসুপা কি ছোকদু দেতুপ মহামন্ত্রী বিপিন কুমার আচার্য কি খ্যানথক নাংসুঙ ছোকদুলা সান্দেশন ওদিম কি তন্দগলা উমেদার থপসি কেন্দ্রীয় ছোকপি ছোকমি কুছপতিওয়া চুঙি খাং ছোকমি দাং বিবা কি চৌকি মনোনয়ন কর্কি প্রস্তাব যোগু সেনকয় সিলোন তেজিন লোনছান ল্যাখুং কি ডেলবা ওতুব সতর্কতা কেন্দ্র কি তিনশো কি লাজু কি নংলা তং চিথম্বা সুম কি লচিত পাতিওয়ালা থিম তঙ্গু সেনকুয়া সিলোন বালেন্দ্র সা কি গোঠিতলা জো সুম কি ল্যাখং তিওয়ালা থিম লকলেন কিতুব তেজিন মিমাং তিবি জকু কিউন তিওয়া সুনওয়াই কিতুবলাকা হুর্থা কেনে গোচু সতর্কতা কেন্দ্র কি ছাগ্রক টুঙ্গিক তেজিন সুং সেপা নারায়ণ প্রসাদ ভট্ট কি খ্যানথক নাংসুং গলুপ চৈতলা কি গতে চৈতলা নে জুন সাউনলা শেখলা সতর্কতা কেন্দ্রলা সুংকি ল্যাখং দং লছুত পাতিওয়ালা তং ক্যান তিনি ওতুব খমজুতিওয়া দর্তা কিতুব নেতং সং ফরুপ সুংসেপা ফটকি সুংসুং কেন্দ্র কি থিম কি খপতেলা গলনি লাকা ক্যাসিং থিম নংসিন লছুত পাতিওয়ালা থিম তুঙ্গুবলা সং ডেলওয়া ওতুব ছোক পাতিওয়ালা নির্দেশন বিনকুয় সোলু দুৎকুঞ্জা টংখের ওরা আং সুমকি ওরা ল্যাখুং টং খাংবা টংখের টকপালা সুনকয় তদা তিঙি তুসলা ছেরবা বঙ্গি গেপসিমা হাও টকপি ওরা ল্যাখুং খাংবালা মি দেতুপ ম্যাঙ্গো ক্যানে কিউন ফকু সেনকয় ওরা চিখ্যাব লাকপা গেলু শেরপা কি সেতুপ নাংসিন ওরা ল্যাখুং চিপলা গতুপ অস্থায়ী কুরসুং মাকমি ছোকপা সঙ্গ কলেলা সুরূপ তপকি কুরসুং মাকমি ছোকপা এম্বা দাসালা পৌ সেনকয় তুগ্রাং ক্যানে বৈতটিকি সুনারিয়া ইউল ছোকপা ওরা আং গ্যারা তপানি ট্রোলা সং টকপি জোসালেন্সি তি দাসকি খাংবাতিওয়া থরিম কালেলা ওতো সেনকয় টকপি জোসালিনসি খাংবা থুকলা কিউন ফুকুতং তদা এম্বা খাংবা তিওয়া কালেলা ওতো সেনকয় বৈতটি জংকি সুনেরি ইউল ছোকপা ওয়ারা আং গ্যারা তানি টোলা লো ঠেংমা টকপা ড্রপতাব কি মিতিওয়া জুয়া খুনি দেগো নেতাং কোতব কেন তুগ্রাং কেনে শরবি জোসালিনসি পালপা কি নিস্তি ইউল ছোকপা ওয়ারা আং জিলা সং খাংবা নি শিকু সেনকয় দাং জংকি গোরাহিলা সুংকি অনুদানলা হৌ রাসায়নিক ছা কালু ফজারে কেউ কিউনলা মেরা ঝুকি খপতেলা খমজু গেমকয় কুরসুং মকমি গ্যামশিবকি প্রতিবেদন কি শিলা গোরাহি কি সোয়ানলাল চৌধুরী কৃষ্ণ বাহাদুর চৌধুরী বঙ্গলা চুলিকি দিবাকর খত্রিতং তিতাসকি খিমবাহাদুর ঘরতিকি খপতেলা কালু ফজারে তং সামাজিক অপরাধ তেজিন্ন সজায় ঐনিঙি তং সুমজু সঙ্গি নাংসিন খমজু গেপু ইয়ন খংতিওলা সাউনলা কি গতেঙি গে নিশু গেকি সেরমো গমো গোরাহেকি উপমহানগরপালিকা ওরা আং দিন সিসা নিয়েলা ডিএপি তাঙ ইউরিয়া ছা চঙ্গিন গতুব নে তংলা জিম্বো ইয়েন সুংকি অনুদানলা নিউ ছা তেন তেনে কেউ টেঙ্গা সিনং থাকপলা চনে সচিং লাকা কিতুব মিটিওলা ঠগি কেউ দশি ইয়েসিমা থিম তঙ্গুব লাকা গোচু জংখি ছাগ্রুক থিমপন কি সেতুব ইয়েন নেপাল মেডিকেল কাউন্সিল কি চিখ্যাপ কি কোশালা প্রাধ্যাপক ডাক্তার দুন্ডিরাজ পৌডেল কোচাক চুঙ্গা সম্বা কোচাক চুঙ্গুপ চিখ্যাপ প্রাধ্যাপক ডাক্তার পৌডেল কি আরিং থোতেন তেজিন খাদ্য স্বচ্ছতা লুনপো নিশা মেতা ফেপ নাঙ্গুপ ল্যারিমলা কোসা কি তামচে সুনাঙ্গুপ ইন
नेपाली कङ्ग्रेसकी थेङ चेङ्गी छोक्चेन नङ्गी वडा